ইউরেন বুনাফুয়ে একামগে জজায় কি এ মিহেগে তাকে তিগে তেরেং এ মিনা এতি ফেনুন মিহেকে ফাহে এ মিহেক এই একামগে জজায় এ বাহি জজা দিন মাঠাকা এ মিহেক হিফে টুমে আনিয়া বেরিন তিমান রসকলাঙ্গে জজা দেবনি এ ফদাইনে।

আদি থিমাম্মেং গোস্তিবি রাসুগে মিহুন্না আদি থিমাম্মেং এগা দতুরু কোফা আয় কাফিলাগে মিহুন্না সওয়াল কুরাব্বাশে আদি হামা কাশরুম থিমাম্মেনি তেদগুনা বায়কিমুয়ে।

0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবেহিরাজ্যগড়ু দিবেহিরাজ্যগড়ুম বারগড়ি হামিনেট গমিগেনেস্তেনি মেতকে মেন্দুরু নামাদ ওগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: TSV মেদকে মেন্দুর নামাজ গুতুগে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালিয়া মালে ক্যারগড়া তকা মেদকে মেন্দুর নামাজ গুতুবি বারগড়ি হামিনেটুক দেমিগেনেস্তেনি কিরিত কুরআন কেও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

আদি থিমাম্মেং গোস্তিবে রাসুগে মিহুন্না আদি থিমাম্মেং এগা দতুরু কোফা আয় কাফিলা গে মিহুন্না সওয়াল কুরাবাশে আদি হামা কাশরুম থিমাম্মেনি তেদবুনা বায়কিমুয়ে।

0: আমাগ শাকওয়া দন্নওয়া কঙ্কশরি হাম একনি আল্লাহ হাসে আদিতিয়া বা মিহুন্ন নেগে খান্তা থেকে আল্লাহ গে হজরতুন থিমং খালে গে ফানং এগে বাডাগনে
1: ইয়া বানি ইয়াযহাবু

0: মীনা একি হলেন্ডুক মিহি মীনা এক এনি সুনোক হিগ্রো নি ক্যা মিহে মীনা মারুফাওয়ানি নমার্স থেকে তিরিস হাওয়ানহার মিলা দি দেন মীনা একি লিজন ইউনিভার্সিটি আরব বাস কিয়া দে উস্তাজ ইংগাদ মীনা ওয়ানি নমার্স থেকে আড্ডি হাতরোন হারুগ আরব গাম তক কুরি দতুরেগ ওলওয়ালে সিরু মক্কা বাদে আদি মক্কাগ মীনা দোস কোলক উলফা ওয়াকামস মীনা লিফাই বাওন ইংগাদ মীনা লিফ মীনা ওয়াসওয়ানি মক্কা বেহগতু ফতে লিফা এফতু গ নমক মীনা কিয়াফওয়ানি আমসাল আহুল মক্কা নত মক্কাগ হলিবরিং মিসাল তা মিমিহুন দাওয়া কোফওয়ানি মক্কি সূরত তাগুয়া ইব্রাহিম ফানা ইব্রাহিম ফানা কি গেফুল বিনা কুরবি বানি কাম গ নেতে ইংগাদ আদি একলে ফানা কি এম ফরতমা আ মুসলিমুন গ তেরেগ ওয়া মিহা কাম গ এস নেতে মিমিহুন ইশারা মি কুরানি কিরুত কুরআন গ আয়াত কাং এই লা শারীক লহু ওয়া বিজালিক উমিরতু ওয়ান আউয়াল মুসলিমিন মি আয়াত ইংগাদ দে মিমিহুন ওয়াহাদাক কাং মুসলিম বনানি আদি একলে ফানা কি এম ফরতমা আয় মুসলিমুন গ তেরেং ওয়া মিহা কাম গ কিরুত কুরআন গ নেতে এওয়া হাক আয়াস ফওয়ানি মাদানি সূরাত গ একান্য দে মিমিহুন মুনফা গতগ মুহাম্মদ গ ফান মাদানি সূরাত গ এওয়া হাক হিমনুবা ফওয়ানি মদিনা হিজর কুরবা মদিনা গ তিবি ইহুদিন গ এব্বার লুমা এমিহুন গ মদদ হোদে মাসে ইগাত মিয়ার মি ওয়াহাক আডোহা ফিকা ওয়ান্যা আডুবে কম মিহক গ সাম গাবুল কোফান ইগাত একো মি গ আসল আগুন মেন নেগে কম ওয়ান্যা আগুন মেন হাম মাগফরে দিগ হিগা দন এমবে আগুন মি ওয়াহাক মি দন্নওয়া নিগাত এ ইব্রাহিম ফান কে ইহুদিন গ ফরতম কাফ কম ওয়াতি ইব্রাহিম গ ফান গ ওয়াহাক গেনেই মা ইহুদিন উফা ওয়ান কমশা আদি ইহুদিন উফা ভিমা ইহুদিন গ সাপোর্ট মুহাম্মদ গ ফান লিবেন নু হিয়ে এমবে গ একলে ফান কুরবি কম কে মি মি বুনেন ইগাত দে মীনা বুনফাওয়াগতুগ সূরাত আজ-জারিয়াত সূরাতুল হিজর সূরাতুস সাফাত সূরাতুল আনাম সূরাতু হুদ সূরাতু মারিয়াম সূরাতুল আম্বিয়া সূরাতুল আনকাবুত মি সূরাতে কি এমমে কুরিম বাওলে বাফা সূরাতে কে একো মি সূরাতওগা ইব্রাহিম গ ফানু ওয়াহাকে নেতে আসে দে মিগত মীনা ওয়াহাদাক্কা মুগস ইব্রাহিম ফানু গেফুল বিনা কুরবি ওয়াহাকে কি এই দগু ওয়াহাকে কা হাদাম বেগ ফুদে ওয়ারাকা দালিত দাক্কাফ এহেন নামেস মিনে গমি ওয়াহাকে জবাব দেবমু ডক্টর মোহাম্মদ আস সাইদুল ওয়াকিল বিদাল ফওয়ানি মিমি হুননা কি এহেন মি হুনন ওলওয়ালিম কুরিন আমিলে নাফসাবেস ওলওয়ালা মি হুন ইঙ্গে তো আদি এনা মি দাক্কাফা দালিলকি বাতি দালিতকে দেন মোহাম্মদ সাইদুল ওয়াকিল এ মি হুজ্জত নুনে দালিল তা মি দাক্কানি এহেনা ওয়ানি মক্কি সূরাতগো তেরেং ইব্রাহিম ফানু ওয়াহাক বয়ান করবাবা সূরাতা জিকুর নকো একেলেগ ফানু ওয়াহাক বয়ান নুকরাবা সূরাতা জিকুর গেনে সেফ ওয়ানি আদি এই কানেলিগেন এনা হাদাফা বড় দগে কমরে মিন সাবিত ওয়ানি আদি এই বড় খিয়ানাতকে মিসালক দেন এনা দক্কা ফানু ইব্রাহিম ফানু ওয়াহাক বয়ান করবাফা মক্কি সূরাতগো তেরেগা সূরাত আন-নাহল হিমেনে এ সূরাতুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি করবাফে ইন্না ইব্রাহিম কান উম্মাতান কানিতান লিল্লাহ হানিফান ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন দেমবেস আদিয়াস ওয়ারগিনাস মি সূরাতুগ ওয়াহাক এন বায়ান কোফাবে এ মি ওয়াহাক আগুন মি দন্নওয়ালি আগুন মেন মুসলিমুন ওলওয়ালা মুস্তাশরিগু এ কুরা মাসাইকাতাই কি আগুন মেন এঙ্গেন জিহেন ওয়াহাক তাক্কা ওয়াতি
1: ইতুর আহমদ আদ আগুন কুলেচে ইতুর কল্লানা সবকি মি ওয়াহাক আগুন মেন দক্কামুন দায়রু জামিল দেমে ইশারা করে ফাদা মুস্তশরিকুন আবদুস ইসলাম দিন আদে কোলা তফাত হারকাত হিঙ্গ মুন্দে আদি খাস কো ইহুদিন মুসলিমুন ইসলাম দিন নুনি দুনিয়া ইসলাম দিনুগে হাগিগে ওলওয়ালা ওয়ারগিনা মাসেকেত কোফাবে তা ইনসানি তারিহুগে হিঙ্গাফা একেকি হাদিসাত বেস ওলওয়ালা মাসে কোফে এ নমাস একাং ওলওয়ানু লেবেন সাবকি আলগন মেঙ্গে মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাওয়ালি কিরত কুরআন গ এহরিয়া ওয়াহাক তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার তাফসীল কোবানি বায়ান কো দেবাফা এহিমা আরগন দন্ন মলানি মে জাবাহ কুরওয়ানি কম বেফলে কামা দেতরেগা এমিহুন বানি তাফাত আড়ত আরওয়াফা এই এমিহুন গে এমিহুন গে দারিফাস কোল আসফমি বানি ইসহাক গে ফানু দর ফস কোল নসাবু এমিহুন বেনমানি জাবিহ কি ইসমাইল গে ফান নুকা সাবিত কদ্দে এম রাসূল আবে হাদিসুল কুরওয়াফা আনা ইবনু জাবিহতাইন তিমান কালে ফান কি দে জাবিহুন গে দরিকালেকে এগ মানে কি ইসমাইল গে ফানা আব্দুল্লাহ গে ফানা এনবাস এমিহুন ইহুদিন হামকুরম বেনমানি জবাহ কুরে উনু দরিকালেকি ইব্রাহিম গে ফানুগে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকং এহি তরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগে এব্যাং আনেব্বায়া বারা গাদকান্দে ফাদান
1: මේ දිවිරාජ ජයගඩු දිවිරාජ ජයගඩු තින්ගඩේ අශාවිස් මිනිට් කමිගෙනස් තෙනි මියද්ගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගිදවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাহ ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহ ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহ সূরাতুল মাঈদাগে দেবন আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহ আফওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুঙ্গতাকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

0: মিহার গাডিং হাবির হাতার গাড়ি ফানার মিনিট মেয়েতে রাজ্যে কাডো
1: তিত্তি তিত্তি কুচ্ছে
0: আসসালামু আলাইকুম পরিহা কুদিন উফাবির বগুত কলকং এদেমুং তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম একি মি বদল করানি ইতিয় কুদিংগে নসত্তত মি প্রোগ্রাম কি ইতিয় কুদিন রীতি আদতকা আদব তকিয়াদি কুদিন একি উফাবির বগুত কলং হেদ কলং গেনিস্তে প্রোগ্রামে মি সিলসিলাগে মিয়দুগে প্রোগ্রাম গা বাবিরবা কুদিন নাকি আইলা শানায়া ইসহা আদি আইরা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনিস্তেনি তে কুদিংগে মারি মান্টি
2: আসসালামু আলাইকুম
3: ওয়া আলাইকুম আসসালাম
2: ওবা হরিহা কুদিংগে হাল কিনে
3: রাঙ্গালু আলহামদুলিল্লাহ
2: আন্টি গি হাল সমবার রাঙ্গালু আন্টি উম্মীদ করং আডোহান্তি বিহুরিয়া কুদিংগে বেস হাল রাঙ্গালু আনিকামা তিকুদিন মানে মি প্রোগ্রাম রাঙ্গালং আডোহা প্রোগ্রাম গা গেনেসে বাতাগা বেস বাইরিবা তিতি তিতি কুজ্জে মি প্রোগ্রাম গা স্টুডিও গা তিবিগে মিয়দ মি বাইরিবানি কোঙ্কুদিনে
4: লালা আইরা ইসহা শানায়া
2: মিকুদিন নাকি মিয়দুগে প্রোগ্রাম কুরিয়া মি গেন্দেনি তিকুদিংগে মারিয়া আন্টি তিতি তিতি কুজ্জে মিয়দুগে প্রোগ্রাম গা বেস ওয়ারা মুহিম বাতাকে হুন্নানে এ বেতকা একই কুড়া বাগুত কলক ফাহু আন্টি বদল কলানা

0: ফিনা দা তুমি বাদল করি কম খুঁজাকা আয়ানা কিয়া খুঁজে দো এ মাইলি গুলুম বাদাই কুরং এ কুজা কান্তত কোঙ্গুলেনি কোঙ্গুতকা
1: রঙ্গলা
0: মিসালাকা কোঙ্কামে কুরানি
1: মামায়া কাফা মেঙ্গে জিয়ারে কুরে
0: কমেস মিয়াকা গুলালা ওয়াহা গবনে রেগড়ো কাফায়া মামায়া গুলানি দো ভাইবা ইং গুলালা নি দো
2: নাম্বা
0: দেনকি কোলা ওয়াহা গবনে নি কোন্তাকা দানি
1: মামায়া কাফা মেঙ্গে
0: গোসকি কোলা নি
2: ওয়াহা গদা কালা হাদানি
0: দেন আদি কুলেওয়া কেস বুনি দো
2: লাম্বা
0: আয়ানা কিয়াদিন গোতা তিকুদিন আলি কান্তা কোরাগে কিয়াদিন শানায়া কি কোলানি
1: কক্কয়া এক কুলেলা
0: বারার রঙালু
2: মামায়া ওয়াহা গদা কালা হেদু
0: বারার রঙালু আইরা
3: এহি তেরিবাং
0: এহি তেরিবে দো
4: মামা এ রাশাকাদিয়াম গুলালং
0: এহেন্তা মামে গুলা হাদান দো এম বারার রঙালু কান্তা মিকুদি মিকুরানি আবদ সেমি মা মিকুদি হান্দাং কোরাম মানে আইলি গুলুম বাদহি কুরমাকি ইসলাম দীন গয়স ওয়ারা বড় বার অলুবা ফা কামে দো বাকা গেস কুঞ্জেনু দো আমে হে মি মা মিকুদি নাম একং কাং দেমে হেটি মাকি না বানি মিকুদি না
2: সাবা বলি বে
0: সাবা বিকুর বানে দো এম আইলা কুদি না একত কবে সরলিবে কান্ত কোগেনু আনে দো এম মাসলে জেহুনাস কি কল্লানি কুদি
2: মাফা দে
0: মাফা মিকুদি গতু গোস কামে করে বিজা মাফা ইদে নি দো এ মি মে কুদি মাফ কুরানে দো
2: লাম্বা
0: এ মিমা আইলি গুলুম বাদাই কুরং আবদ সুরিহা কুদি মানে মাসেকে কোলাঙ্গে
2: লাম্বা
0: মিহার মিয়তি প্রোগ্রাম নিম্মালা গাডি জেহিফা আন্ডি উম্মিদ কুরং তিয়া কুদিন আইলি গুলুম বাদাই কুরং মাসেকে কুরানি কামা মিয়দ তি কুদিন আইলি গুলুম দামাহট মাসেকে ফশায় ফিনামা মাদামা তি কুদিন বড়ুয়েগে নুকুন নাইরু তিয়া কুদিন মানে আইলি গুলুম তাকা লোবি কুরা কুদি বায়কা কুরিহা কুদিন নবেস উফা বেরি দুহা কাঙ্গে দে ওয়াসসালামু আলাইকুম।

0: মেদুকে প্রোগ্রাম আমি ব্যবহার কুদিন নাকি আইলা সানায়া ইসা আদি আইরা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস্তিনি তিয়কুদিনগে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নজত্তা উরিহা কুদিন নবেস উফাভির বগুত কলকং এদেম বাকি বেলানা আসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্চে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এবস কামেগা মিহাকা কিয়ামা বুমেন নুবে হামাকাশওয়ারুন কিয়ামা বুমবানি হিও কাঙ্কাম গে।
1: మీ దివ్యరాజ్య గడు ఇరోసి హగ్గడి ఎత్తిరిస్ మినిటుగ మిగనిస్తేని మిరేగె ఇషాణ మాదు వగుతుగె బంగియా బంగిదువా
2: అల్లాహు అక్బర్ అల్లాహ్

0: আহ মিসে আবার মিরু বিকাল মিরু সেয়াতে নুবতা কোন দুয়াহে
1: এহেন তা একম কুড়ি গানু লাহে গিনা বিতেন আন্না মে পুনি মেন উমারা দে নি
0: এদে জুয়াং ইরতা
1: আল্লাহু আকবার কামাকু মে আর মুসকুলিলি
0: মুসকুলিবি এ নোনে একমকু দেন মিহার মিত বিতাং কোলেন হারুই ফাদো মিমুনি দেন গেনে হামা সামিরা এবিস
1: এঙ্গে বুনাম পেনু বাইচেনু তিবুনানি একম বেসেঙ্গে একহালা
0: বুনাম পেনু বাইচেন হামা মি পোনানি দেন ওকে এবাক পাবামা
1: আন ফাহাক ওয়া কামে বুনান্তা
0: কুংকবে
1: আসলো ফারিয়ে গে দিরুলমা ওয়ারা বড় বাতাল তাকে আতুচক
0: দেন বাদল আন্নানিতা আবদু একুতক নুলে ভেনেনু দেন গদি বাকিং আহনা মি দিমাবি কইবেস মিকা কামকা দিমাবেমা বদল আন্নানি
1: তিকং গাবুল কুরা এক মহান গাবুল নুকুরা কামে এব
0: এই কুংকমে
1: উমর বদল বগেনুয়া কোমে গতে বেস উমর জেন ফারি গে হুসাস্ত কামে দ বিসনা বারিন কোতি হেম ব্যান্দেন
0: এন বিসনাই এন আহনা মার রঙল বরং আলালা বিবরকুম আরে হিংহমে জেসাদেন এন বরং মাসেকি করে
1: এক মাহরিন কা ইহসাসেন করে বেতি কামে
0: ইহসাস করে বে
1: দেনকি বে কুড কুড কোটশিকা বদল করি হাম এহিং কোটশিকা এনে আকি গোলে বেনেন কি বে ফারিয়ে কোটশিনেরে বে হাহর ফারি হেদ করি কোটশি দোয়ে ফারি গে হুরিহা হাঁদান কা ইহসাসেন এতনা গুলে পহুনান দোগে তামি পুনি
0: তিবুনি রঙ্গল ওয়াহকে একমকু এঙ্গেনু এনে কি বার মাম্মা মিহেকা এহিং বিমা মাম্মা দেকুলিন এনে নোহাতানে দেন আহারি মিস পেন মেনু এগুতে
1: কাং এগুতি তে বদলে মিস ওয়ানে দেন তিবুনা হে মাম্মা ইত্রাম করম বিস জেন একমকু আবি মি হে কি সিম্মা একে একম বি সাদানু গো বাটম ওয়ানেনু
0: বাহটে এ তিয়েন নোনে একলা আরহম মশা গুলি
1: মাগুমতি মশা আস দিমাবি আদ্রিস মি হেকাবিস নি দে হেং হিলিবনে একমকো মশে নুয়েন আহ আস নুকের নহাক
0: আদ্রিস হিত গন্ননি
1: মি হারক হিয়ে নুয়েন গে এদেন লান্দোল জুয়াং কম গন্ন হিয়াল দো দুনিয়া ফিনি দাসীমা এ বিষ্ণু বিস বাদাল ওয়ানেন
0: এহেন দা হিয়ে নুয়ে দেন নে গে বেদানি তিহিং কম বিস
1: এহেন নে ওয়ানি
0: বুনি এমএ বদল করম বিনুং হো মেদে বদে মেসেজ কুফা রাওয়াল বলাশ বুদদু হগিরিয়া
1: ও এহেন তা
0: মিকং হিংগা লগুলপা কিনি এমমে গাতে জসানি
1: উলে গুলা ওয়ারা গিনামিউং গ নাম্বার হুনাল মাগে আতুগা
0: আ গুলা ফমজে সাফা আরহম গঙ্গম মানি কি